0: ଶୁଣୁଥିଲେ ଅତିବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ ବିରଚିତ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତର 87ତମ ଭାଗ। କଣ୍ଠଦାନ କରିଥିଲେ ସୁବାସ ଦାସ, ଅରବିନ୍ଦ ମୁଦୁଲି, ମଧୁଲିତା ମହାନ୍ତି ଏବଂ ସାଗରିକା ମହାନ୍ତି। ବେତାର ସମ୍ପାଦନା ଡକ୍ଟର ବୈଷ୍ଣବ ଚରଣ ସାମଲ, ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା ଓମ୍ ପ୍ରକାଶ ମହାନ୍ତି, ବର୍ଣ୍ଣନା ସଞ୍ଜୟ କୁମାର ଶତପଥୀ ଏବଂ ପ୍ରଯୋଜନା ସୁହାସ ମହାନ୍ତି। କ୍ଷମା ବ୍ରହ୍ମ, କ୍ଷମା ସତ୍ୟ, କ୍ଷମା ଭୂତ, କ୍ଷମା ଭବିଷ୍ୟ, କ୍ଷମା ତପ ଏବଂ କ୍ଷମା ପବିତ୍ରତା ଅଟେ। କ୍ଷମା ହିଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜଗତକୁ ଧାରଣ କରି ରଖିଅଛି। ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ଶୁଣନ୍ତୁ କୃଷି ସୂଚନା।
1: প্রিয় চাষী ভাই ও ভৌণী মানে, খরিফ মকা ডালি জাতীয় ফসল লগাযাইথিবা স্থানরে জল নিষ্কাশনর ব্যবস্থা করন্তু। বৃষ্টিপুষ্ট উচ্চজমিরে বিভিন্ন অনধান ফসল যথা চিনাবাদাম, হরড়, রাশি ইত্যাদি ফসল লগান্তু। সিড্রিল কিংবা দেশী লঙ্গল সিয়ার পছরে 15-15 সেমিটর কিংবা 20-20 সেমিটর ব্যবধানরে 4-6 সেমিটর গভীরে সিধা ধাড়ি ধান বিহন বুণন্তু। ধান চাষ পাই সর্বদা প্রামাণিক বিহন ব্যবহার করন্তু। ঘরে সাইতি রাখিথিবা বিহন ব্যবহার করুথিলে গজা পরীক্ষা করে বিহন ব্যবহার করন্তু। শেষ জমি তৈরি সময় একর প্রতি 2 টন গোবর খত প্রয়োগ করন্তু। ধান তলিরে ঠিয়া পানি কিপরি ন রহিব সেতিপ্রতি ধ্যান দিয়ন্তু। বর্গমিটর প্রতি 10 গ্রাম ডিএপি ও 10 গ্রাম পটাশ সার প্রয়োগ করে 50-60 গ্রাম বিশোধিত বিহনকু তলি পটাড়ি 5 সেমিটর ব্যবধানরে 3 সেমিটর গভীরে বুণি মাটি ঘোড়াই দিয়ন্তু। পনিপরিবা তলিঘেরাকু নড়া দ্বারা ঘোড়াই রখিলে মঞ্জিরু শীঘ্র গজা হইথায়। 6 ধাড়ি চিনাবাদাম পরে 2 ধাড়ি হরড় সম ব্যবধানরে অন্ত ফসল হিসাবে চাষ কলে যবক্ষারজান সার মেলিবা সহিত উপকারী কীটমানঙ্কর সংরক্ষণ ও বংশবৃদ্ধি হইথায়। আখু ফসলরে 4-5টি গছ পত্রগুড়িকু গোটিয়ে স্থানরে বাঁধি রখন্তু ও জল নিষ্কাশনর ব্যবস্থা করন্তু। সরল কিংবা মধ্যম ঋতুরে দেখা যাউথিবা মরুড়িকু এড়াইবা পাই বর্ষা জল সংগ্রহ প্রকল্পগুড়িকু মরামতি করন্তু। চাষীভাইমানে জলসেচন ও জল নিষ্কাশন সুবিধা থিবা অঞ্চলকু কাদুয়া তলিঘেরা পাই চয়ন করন্তু। সামূহিক তলিঘেরা করন্তু। তলিঘেরাকু 1.5 মিটর ওসার, 10 সেমিটর উচ্চতা এবং সুবিধা অনুসারে লম্ব রক্ষি ছোট ছোট পটাড়ি করন্তু। পটাড়ি মঝিরে 30 সেমিটর চৌড়া নাড়ি জলসেচন পাই রখন্তু। পটাড়ির প্রতি বর্গমিটর পিছা 40-50 গ্রাম বিশোধিত গজা ধানকু ধাড়িরে 5 সেমিটর ব্যবধানরে বুণন্তু ও শুখিলা গোবর খতকু ছিঞ্চি ঘোড়াই দিয়ন্তু। তলিঘেরাকু ওদা রখন্তু এবং ঠিয়া পানি কিপরি ন রহিব সেথিপ্রতি যত্ন নিয়ন্তু। হরড়র উন্নত ও সহল কিসমগুড়িক হেউছি BRG-5, PRG-176, PRG-235, VL অরহর, টি অরহর ইত্যাদি। হরড়র উন্নত ও ডেরিরে অমল হেউথিবা কিসমগুড়িক হেউছি পার্বতী, আশা, লক্ষ্মণ, মারুতি ইত্যাদি। ধাড়িরে বুণিবা পাই একর প্রতি সরল অমল হেউথিবা কিসমরু 8 কিলোগ্রাম এবং বিলম্বরে হেউথিবা কিসমরু 6 কিলোগ্রাম বিহন দরকার হইথায়। বিহনকু বুণিবা আগরু 1 কিলোগ্রাম বিহনরে 2 গ্রাম কার্বেডনাজিম কিংবা 3 গ্রাম কার্বসিন ও থিরামর মিলিত ফিম্পিনাশক বিহনরে মিশাই বিহন বিশোধন করন্তু। বিহন বিশোধন করিসারিবা পরে এহা শুখিলা পরে বুণিবার প্রায় 1 ঘন্টা পূর্বরু হরড়কু রাইজোবিয়ম বীজাণু কলচর 20 গ্রাম প্রতি 1 কিলোগ্রাম বিহনরে গোলাই উপচার করন্তু। রাসায়নিক বিহন বিশোধন এবং রাইজোবিয়ম জীবাণু কলচর দ্বারা বিহন শোধন মধ্যে অতি কমরে 7 দিনর ব্যবধান রহিবা উচিত।
0: শেষ হলা কৃষি সূচনা। এথর শুণন্তু পাণিপাগর সূচনা। চাষী ভাই ও ভৌণীমানপাই মিলিথিবা পাণিপাগর পূর্বাভাসরু জানাযায় যে আসন্তা 24 ঘন্টা মধ্যরে ওড়িশার জিল্লাগুড়িকর অধিকাংশ স্থানরে স্বল্পরু মধ্যম ধরনর বর্ষা বা ঘড়ঘড়ি সহ

0: শ্রোতা বন্ধু, পাহাড় সহিত জঙ্গল হেউ কি কৃত্রিম জঙ্গল, উপবন বগিচা হেউ কি বাড়ি দাণ্ডরে লগা যাইথিবা ফুল ফলর গছ, সবুকিছি সুন্দর উপভোগ্য এবং পরিবেশ সুরক্ষার অবধারক। কিন্তু বিকাশ নারে, উন্নতি নারে গছ জঙ্গল বা বৃক্ষরাজিকু নষ্ট করিবা কাম প্রকৃতি সহিত শত্রুতা করিবা। এবে নিষ্পত্তি নেবার সময়। বর্তমানের পানিপাগ, জলবায়ুর যাহা স্থিতি, সেথিরে আমি গছ লগাই নূয়া জঙ্গল সৃষ্টি করিবা না বিপরীত ধর্মী হেবা? না শ্রোতা বন্ধু, আমি বুদ্ধিমান জীব, পরিস্থিতিকু বিচার করি কাম করিবার উপায় আম পাখরে অছি। তেণু নিশ্চয় এই অনুকূল পরিস্থিতিরে গছ লগাইবা, নূয়া জঙ্গল সৃষ্টি করিবা। তেবে আম দেশরে এবে পালন করা যাচ্ছে জাতীয় বন মহোৎসব, চলিত মাস 1 তারিখর 7 তারিখ পর্যন্ত। এই অবসরের শুনিবা প্রকৃতি বন্ধু প্রদীপ নায়ক যাহা কহন্তি।
1: বৃক্ষ মানকর জীবন সম্পর্কে আমাকে অনেক জিনিস জানিবার আছে। এবে দুঃখর বিষয় হচ্ছে, গ্লোবাল ফরেস্ট ওয়াচ রে গোটে রিপোর্ট প্রকাশ পাইছি যে 2001-2024 মসিয়া মধ্যে আমি প্রায় 23.1 লক্ষ হেক্টর গছর আবরণ আমি হরাই সারিছু। এবং ভারতের অবস্থা মধ্যে অনুরূপ ভাবে 2014-2024 মধ্যে ভারতের 1.73 লক্ষ হেক্টর জঙ্গল ভূমি কু এই বিকাশ নাঁরে বা শিল্প বিকাশ নাঁরে অণ বন উদ্দেশ্যে মধ্যে পরিবর্তিত করে সারিছু। তেণু জঙ্গল, নদী, পাহাড়, কৃষি জমিকু বিকাশ নাঁরে বলি পকাইবা পৃথিবীর ভবিষ্যৎ পাই এক গুরুতর আহ্বান সৃষ্টি করুছি। তবে আমি সমস্তে জানিবা দরকার, সচেতন হওয়া দরকার যে বৃক্ষ মানে মধ্যে মানিষ পরি সবু কথা কো অনুভব করি পারন। তেণু বন মহোৎসব সাধারণ মানিষক সচেতনতা পাই এক শিক্ষণীয় অবকাশ সৃষ্টি করে, যাহা মাধ্যমে আম ভিতরে বৃক্ষ প্রতি রহিতিবা উপেক্ষা ভাব দূর হই থাকে। আমাকে হৃদয়ঙ্গম করিবাকু হব যে প্রকৃতি অবা গছলতা পাখরে কেবল পরিবেশ প্রদূষণ কু অটকাইবার অম্ল

শ্রোতা বন্ধুনে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রৰ। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লির কিছু ক্ষণ মধ্যে।

বর্ষা এনে স্বপ্ন স্বপ্ন দরিয়ারে ভিজি ভিজি রূপসী কন্যাটিয়ে ভাসি যায় আগকু আগকু তা প্রিয়তমর স্বপ্নরে বিভোর হয়ে উঠে সে মেঘদোলিরে ঝুলি ঝুলি দেখে স্বপ্ন হাতরে রণজণ চুড়ি সাঙ্গকু পাদরে লালি অলতা মেহেন্দি বোলা হাত সাঙ্গকু কপাড়ে কুঙ্কুম আও চন্দনর চিতা।

ভাবি মো ভক্তিরে মহিমণ্ডলরে সরি কেই হেবে নাহি গর্ভরে আজি অন্ধ হই বিষ্ণু পদ সদা সর্বদা ভুলি গলা ইহা পরে হলাই কোন সকল

শ্রোতাবন্ধু আপনমানে শুণুলে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী বারিপদা ষ্টুডিও খড়ি সময় বর্তমান সন্ধ্যা ছটা আরম্ভ করুছু। শ্রোতাবন্ধু আজি সকাল সাতটা বাজি ২৫ মিনিটে সূচনা ও মূর্ছনা কার্যক্রম।

0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনাই আরম্ভ করছি আজকের পরিক্রমা কার্যক্রম। আমি হচ্ছি সত্যানন্দ,
1: জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতাবন্ধু, মহাপ্রভু মানুষ যেতে দেখিলে বি মন মানে না, সেই চতুর্ধা মূর্তি যেতে ভাবিলে বি ভাবি হুয়ে না, তাঙ্কর কথাবস্তু কলনা করি হুয়ে না। সে এভাবে ঠাকুর যে তাঙ্ক কথা আমি চিন্তা কলা বেড় সবুলে তাঙ্করি কথা হি আমার মনে পড়ে। সে হচ্ছেন আমার ইহকাল পরকালর দেবতা, তাঙ্কু স্মরণ করি তাঙ্কর নাম জপ করি আমার এ জন্ম সার্থক হব। আসন্তু না তাঙ্করি এই দিব্য লীলাকু আমি দর্শন করিবা এবং আখিকু পবিত্র করিবা, মনকু শান্ত করিবা।

0: শ্রোতা বন্ধু, জগতরনাথ জগন্নাথ মহাপ্রভু বর্তমান অনশর ঘরে অছন্তি।
1: এই অনশর ঘরে ঠাকুরঙ্কর শ্রীঅঙ্গরে নূতন রঙ্গ লাগি হুয়ে। এই সময়রে অন্নভোগ নহই ঠাকুরঙ্ক লাগি পথ্য লাগি হইতাই।
0: তবে আসন্তু এই অনশর ঘর সম্পর্কে আজ জানিবা। এই অনশর ঘরে ঠাকুর কেমিতি অছন্তি, পুনি এই অনশর ঘর যেতবে বাহারিবে সেতবে আউ কোন কোন হবো, এ সম্পর্কে কহুছন্তি দ্বিতীয় শ্রীক্ষেত্র বারিপদার শ্রী শ্রী হরিবলদেব মহাপ্রভু বিজয়ঙ্কর দেবী সুভদ্রাঙ্কর পূজাপণ্ডা প্রদীপ দাস পূজাপণ্ডা। আসন্তু তাঙ্ক মুহুরু এ কথা শুনিবা।
2: নমস্কার। নমস্কার, মো নাম হল প্রদীপ কুমার দাস পূজাপণ্ডা, মু হলি সুভদ্রা দেবী শ্রীঙ্গ লাগি পূজাপণ্ডা। ও দেদিন কর মিন্দু কিরি ডাঙ্গ তু চা নই নতরি দুক্তম শ্রেণমুখী বরদান কুস পাশা ভীতি করাং প্রবে যে ভুয়ে নেসি ও হিং একাক্ষরি ভুবনেশ্বরী দেবী স্বাহা।
0: তবে বর্তমান যে ঠাকুর অনশর ঘরে অনেক তবে আমার দ্বিতীয় শ্রীক্ষেত্রে যে নীতি পূজা ইত্যাদি হচ্ছে সে সম্পর্কে
2: আমার দ্বিতীয় শ্রীক্ষেত্র শ্রী শ্রী হরিবলদেব যে মহাপ্রভু বারিপদা তাঁকর যে দেবস্নান নীতি সরিচু দেবস্নান নীতি পরে আমার অনশর ঘরে বর্তমান মহাপ্রভু মানে গটি পহরি আসি উপবিশ্রম করছেন, সেটা আমার কুহযাচ্ছি অন্নবসর। তা অর্থ প্রথম আগে জাঁয়া দরকার যে অন্নবস্ত্র অর্থটা কম, যে ঠাকুর বর্তমান অন্ন না কিংবা বস্ত্র না, তেমক সেটা অপভ্রংশর করি তা কুহাচ্ছে যে অন্নবস্ত্র ঘরে সি না রাখছেন, তাঁর অন্ন খাইবার না কিংবা লুগাপটা তাঁর দেহরে না, তেমক তাঁর অন্নবস্ত্র অনুসর পিন্ধি সে এটা প্রবেশন করছেন। আর তাঁর যে সেবক মানে অনেকপতি সেবক সে কেমতি ঠাকুর শীঘ্র সুস্থ হবে, ওষুধ খাইবে, তাঁর রীতিনীতি হব, অন্ধার ঘরে রয়েছেন মহাপ্রভু, সেসব জিনিসের না সে তৎপর অনেক কেমতি শীঘ্র মহাপ্রভু আরোগ্য লাভ করি সে রথযাত্রা করবে তাপাই আমি সমস্ত না বর্তমান তৎপর।
0: তবে এই যে অনসর ঘরে ঠাকুর অনেক যে অনসর ঘরে যে নীতিকান্তি হয়ে সে নীতিকান্তি মানে বিশেষ করে কেউ মানে করে থাকে এবং আজ পর্যন্ত কেমতি গোটে লাগে যে ঠাকুর কম করতে
2: যে অনসর ঘরে মহাপ্রভু মানে অনেক সে মহাপ্রভু মানে বর্তমান তাঁকর পূজা কিছু হো না, খালি যা তাঁর পাখে ফলমূল ভোগ খালি ভোগ লাগি হচ্ছে, সে ধূপ না কি দীপ না, যে মহাপ্রভুঙ্কর যে আমার যে নিত্য রয়েছে যে তিন ধূপ পাঁচ অবকাশ প্রত্যেক দিন আঠ থর পূজা, তা বাদ পর্বপূর্ণী হলে আউ অধিকা পূজা, এই এনা যে আঠ থর পূজা সে আঠ থর পূজার গোটিয়ে পূজা হয়নি, দিন সারা সে সকাল থরে টিকিয়ে খাঁতি দাঁত ভাত ঘষি দহি টিকিয়ে পিঁতি, তাপরে দ্বিপ্রহরে ধোয়া মুগ পতরা হয়েছিল চোপা ছড়াইকি ধোয়া মুগ এবং পাড় কাঠি মনোভ এবং ফলমূল এইসব জিনিস তাঁর পাখে ভোগ লাগি হুয়ে, পুরো সন্ধ্যার টিকিয়ে ছেনাপোড়া টিকিয়ে ভোগ লাগি হুয়ে, কারণ কালে শোষ লাগি ইয়ে করব এই ভাবে ছেনাপোড়ার ব্যবস্থা আছে, তারপরে রাতে পুরো সাতটা সাড়ে সাতটা পাড় সুলা গজা মুগ দহি আউ ছেনার কাঠি মনোভোগ এইসব জিনিস তাঁর পাখে ফলমূল এসব ভোগ লাগে, কিন্তু ইয়ে সিনা মহাপ্রভুঙ্ পাখে এসব ভোগ লাগিলা, কিন্তু যে ঘরর শ্রীদেবী বা ইষ্টদেবী যে অনেক মহালক্ষ্মী বা সরস্বতী সিয়ে যেতবে ঘরর মুরবী মানে খাই খাও না তাঁর দেহ খারাপ, তেমন সিয়ে বি মানে তাঁকর অন্নবস্ত্র ছাড়িদি সি না পখাড় খাইকি যেটাকি আমার এটি ব্যবস্থা রয়েছে পখাড় ভোগ খাইকি সে রুহু, তেমন আমার এনে 15 দিন যে অনুসর ঘরে সে মহাপ্রভু রহবে এবং 15 দিন ধরিকি মহালক্ষ্মী এবং শ্রীদেবী পাখে আমার পখাড় ভোগ লাগিব।
0: ভোগ রন্ধা সরিলা পরে অন্ন ভোগ সেতু পানি ঢালিকি পখাড় ভোগ মানে সজ পখাড় না বাসি
2: না সজ পখাড় দিনবেলে রন্ধা যাও রাতে সে পখাড় খাইবে, দিনবেলে অন্ন খাইবে মহালক্ষ্মী সরস্বতী এবং রাতে পখাড় খাইকি সে শুইবে, তা ভিতরে আমার যে দেবস্নান পূর্ণিমা গলা দেবস্নান পূর্ণিমা দিন রাতে সে যেতে অনসর ঘরকে যাবে সেইটা আমার দেবস্নান পূর্ণিমা দিনটা হি আমার গোটিয়ে দিন সেটা গন্তি করা যায়, তেমন বাকি আর যে 14 দিন রইলা 14 দিন পঞ্চমী দিন 5 দিন দিন আমার মহাপ্রভুক ঔষধ লাগি হুয়ে, ঔষধ লাগিবা পরে 6 দিন পাখর যে আমার অনেক চিত্রকর সেবক বা দৈতাপতি সেবক বলে তাঁকে কুহযায় সে ঠাকুরঙ্কর দেহর কেমতি উপশম যাব তাঁর ঘষা বজা করি তাঁকর দেহরে যে পুরোনা যে পাটকনা লাগিছি কুটপ্রস্ত সে পাটকনা উতারি পুনি নূয়া পাটকনা তাঁকু খড়ি দ্বারা লগাযিব এবং খড়ি লাগি একাদশী দিন সেসব কার্যক্রম হব, তাপরে মহাপ্রভু মানুষ চিত্রিত করা যাই সি আমার যে চতুর্দশী তিথি মহাপ্রভু মানে পুরো বাহার। এই অনসর সময়ের

0: শ্রোতা বন্ধু,
1: বিশ্বাস মানুষের বিশ্বাস ভিতরে সে নিজক সবুলে খোঁজি বুলে, এই বিশ্বাস ভিতরে সে তার আরাধ্যকে মধ্যে খোঁজি বুলে। সে আরাধ্য মানক ভিতর বন জঙ্গল ঠ আরম্ভ করে সহর মহানগরী পর্যন্ত সবুড়ে সে বিশ্বাস গোটে বাতাবরণ সৃষ্টি করে থাকে মানুষের জীবন জিঁবার পরিপন্থী। যে মানুষটি গাঁরে রয়েছে সে তার পাখে সেই গ্রাম দেবাদেবী পাখক যায়, তার বিশ্বাসের কথা জড়ায়,

0: শ্রোতাবন্ধু, আপনমানে শুনুথিলে কার্যক্রম পরিক্রমা। কার্যক্রমটিকে প্রযোজনা করিলে নাগভূষণ মাঝি, উপস্থাপনায় থিলে জয়শ্রী দাস এবং সত্যানন্দ সেজপড়া। পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছ আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারবে কিছুক্ষণ মধ্যে।
1: চাষী ভাই ভনী মুহে আনে নূয়া আশা, বৈজ্ঞানিক পদ্ধতি আ প্রযুক্তি বিদ্যা সমৃদ্ধ কৃষির নূয়া পরিভাষা। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগের বার্ষিক কৃষি মহাকুম্ভ কৃষি ওড়িশা 2000
2: প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।

0: শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা এবে ভারী জটিল হবার লাগিছি। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাই যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকু কমাইবাকু হেব। যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্কো বিভিন্ন যোজনারু সুফল পাই অন্যমানকু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাইঁ আহ্বান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি শিক্ষাবিদ ডক্টর দুর্গাপ্রসাদ মিশ্র।
1: আজি আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করিবাকু যাউছু যাহা কেবল ভারতের নুহে সমগ্র বিশ্বর বর্তমান ও ভবিষ্যৎ সহ নিবিড় ভাবে জড়িত। বিষয়টি হেউছি জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাইঁ আহ্বান। প্রতিবর্ষ জুলাই 11 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। 1987 মসিহারে বিশ্বর জনসংখ্যা 5 বিলিয়ন ডলার অতিক্রম করিয়া পরে এহা গুরুত্বকো অনুভব করি 1999 মসিহারে জাতিসংঘ এই দিবস পালনর ঘোষণা করিছিলা। এই দিবসর উদ্দেশ্য কেবল জনসংখ্যা গণনা নুহে বরং পরিবার নিয়োজন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, লিঙ্গ সমানতা, মানব অধিকার ও টিকাও বিকাশ প্রতি সমাজকু সচেতন করিবা। কুহাযায় জনসংখ্যা হেউছি দেশর সবুঠারু বড় সম্পদ। এই কথাটি সম্পূর্ণ সত্য, কিন্তু যেতেবেলে জনসংখ্যার বৃদ্ধি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, জমি, পরিবেশ ও নিযুক্তি সুযোগর ক্ষমতাকু অতিক্রম করে সেতেবেলে সেই জনসংখ্যা বিকাশর শক্তি নুহে বরং চ্যালেঞ্জরে পরিণত হুয়ে। 2025 মসিহারে জাতিসংঘ 5টি ইউএনএফপিএ র সবিশেষ তথ্য অনুযায়ী ভারতর জনসংখ্যা প্রায় 146.39 কোটি, যাহা বিশ্বরে সর্বাধিক। কিন্তু এই রিপোর্ট এক আশাব্যঞ্জক সন্দেশ মধ্যে দেই যাইছি। ভারতর মোট প্রজনন হার বর্তমান 1.9, যাহা প্রতিস্থাপন স্তর 2.1 থারু কম। অর্থাৎ ভারত ধীরে ধীরে জনসংখ্যা স্থিরতা দিগকু অগ্রসর হেউছি। তথাপি এতে বিশাল জনসংখ্যা পাই গুণাত্মক শিক্ষা, উত্তম স্বাস্থ্য সেবা, পর্যাপ্ত নিযুক্তি, পরিবেশ সুরক্ষা, সম্মান সুযোগ সৃষ্টি করিবা আজি মধ্যে এক বড় জাতীয় আহ্বান। শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধি পছরে অনেক কারণ রয়েছে, যেমিতিকি জন্মহার অধিক হেবা, স্বাস্থ্য সেবার উন্নতি ফলরে মৃত্যুহার কমিবা, পরিবার নিয়োজন সম্পর্কে সচেতনতার অভাব, কম বয়সরে বিবাহ, অশিক্ষা, দারিদ্র ও কেতেক সামাজিক ধারণা এহার প্রমুখ কারণ। এহার প্রভাব আজি আমি প্রতিদিন অনুভব করুছু। সহরগুড়িকরে অসহ্য যাতায়াত জনিত সমস্যা, বেরোজগারি, ঘরর অভাব, পানীয় জল সংকট, চাষ জমি কমিবা, জঙ্গল ধ্বংস, বায়ু ও জল প্রদূষণ, জলবায়ু পরিবর্তন, এসবু এহার প্রত্যক্ষ পরিণাম। ওড়িশার মধ্যে ভুবনেশ্বর, কটক, রাউরকেলা, ব্রহ্মপুর পরি শহর গুড়িকরে দ্রুত শহরীকরণ ফলরে যাতায়াত, বর্জ্য পরিচালনা, পানীয় জল ও পরিবেশ সম্বন্ধীয় সমস্যা বড়ি চালিছে। এই পরিস্থিতিরে সবুঠারু বড় প্রশ্ন হেউছি আমার যুবপিঢ়ি কেউঠি ঠিয়া হয়েছে। বাস্তবরে ভারতর সবুঠারু বড় শক্তি হেউছি তাহার যুবশক্তি। আজি প্রায় 38.2 কোটি, অর্থাৎ 10-24 বর্ষ বয়সর প্রায় 382 নিযুত যুবক যুবতী ভারতরে বসবাস করুছন্তি। এহা ভারত পাই এক অমূল্য সম্পদ। কিন্তু এই সুযোগ সেতেবেলে সফল হব যেতেবেলে আমার যুব মানে হেবে শিক্ষিত, দক্ষ, সুস্থ, উদ্যোগী ও সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন। আজির যুবপিঢ়ীঙ্ক সামনে 5টি বড় দায়িত্ব রয়েছে। প্রথম, গুণাত্মক শিক্ষা ও দক্ষতা বিকাশ। কেবল ডিগ্রি নুহে, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, নবসৃজন, উদ্যোগী মনোভাব ও জীবন কৌশল ভবিষ্যতর

শ্রোতা বন্ধু, আপনার মানে শুনুলে কার্যক্রম চাষবাস কার্যক্রমটিকে প্রযোজনা করলে নাগভূষণ মাঝি, উপস্থাপনায় শুভেন্দু কুমার বেহেরা, প্রদ্যুম্ন কুমার মহাপাত্র এবং সত্যানন্দ সেজেপড়া। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়িতে সময় বর্তমান রাতে 8টা। আসন্ত শুণবা পরে পরে কতটি ওড়িয়া কথাচিত্র গীত।

শ্রোতা বন্ধু, আপন মানে শ্রোতা বন্ধু আপন মানে শুণুলে এই আম সংসার কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করে হৈমন্তী শুক্লা এবং অক্ষয় মহান্তি।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনুলে পরে পরে কতটি ওড়িয়া কথাচিত্র গীত, কথাচিত্র আকাশে কি রঙ লাগিলা, কণ্ঠশিল্পী সুরেশ ওয়াড়েকর এবং নমিতা আগরওয়াল। পরবর্তী কথাচিত্র আম ভিতরে কিছু অছি, কণ্ঠশিল্পী সুরেশ ওয়াড়েকর এবং নিবেদিতা। আকাশবাণী বারিপদা। পরবর্তী কথাচিত্র অঞ্জলি, কণ্ঠশিল্পী গুডলি রথ।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে স্বাস্থ্য সম্পদ পরিবার কল্যাণ কার্যক্রম কার্যক্রমটি প্রযোজনা করলে নাগভূষণ মাঝি, উপস্থাপনায় কনক মঞ্জরী বারিক।

আসি বসি এ অফিসি সারি, কাঁদে না বায়া অঝট করি, পিজা ক্ষীর বোতল ধরি, সুনা নাতি মোর অবুঝা নহি, শুই যা সরল নিদরে তুই, ধরে বাইয়া ধো যৌকিয়ারি রে গহ।